কুমুরাইয়া মারে কিল কুমুরাইয়া উড়ে পারা পড়ছি উল্টা বলে পকেট সিরা কুড়ে কুমুরাইয়া মারে কিল কুমুরাইয়া সিরা কুড়ে।